0: ব্যাংকিং খেমত বিলি চি এটিএম মোবাইল দে ইন্টারনেট ব্যাংকিং এ গোপ্য বিবরণ আরি খাই বিলে তুই মাধ্যম ক্যারে ঞ দেপ্রে ছলি জানকারী রি বিষয়া ঞ কল পরিমো চমই ঞ ঠকদিল খামো ব্যাঙ্গর বে কর্মচারী বীরা ঞ দেপ্রে বিবরণ রি বিষয়া ব্যাংক দি নীল পরিমো ঞ তানি সতর্ক তানা ঠজরে ক্যা বচেনা সিদ্ধার্থ ব্যাঙ্গর ক্যালে জনহিতারী জারি সন্দেশ
1: সিদ্ধার্থ ব্যাংক সম্বন্ধ সদাই ভরিলাই
2: রেডিও দিদি বহিনী 95.2 মেগাহার্জ আমি সবাইকো সাধা আওয়াজ।